জিতা সমুন্দর সাগর ভরিয়া, তিতি অগণ হামারে দয়া করো কিছু মেরে উপাবো।